0: আঙে আমাৱে পার ডাংসানা পুন্দো কাদেনে কি
1: ইয়া আল্লাহ লকালি তো মালাইকাত সেতি দিনি ওয়াং পর কাজি নাবি সামান গামান ব্রাকাত আজলন ইয়েরিং কারবন নকু সঞ্জাতা সেলাঙ্কাপ নি গা মালাইকাত সেদে আজ সে আবরি কাজি নাবি দেলাম পপরাঙ্গান কালি তো মেনেগাকান আগামা ইসলাম সাপানি কাগি
0: রা